0: সঙ্গে থাকে। তারা দুইটা লোব থাকে, গোটে লেফট আর গোটে রাইট লোব, আর সেটা ইসথমাস দ্বারা জড়িত হয়ে থাকে। এছাড়া দুইটা ইম্পর্টেন্ট হরমোন ঝরে, গোটে হল T3 এবং T4। T3 মানে ট্রাই আইরোথাইরোডিন, T4 মানে থাইরক্সিন। এটা বহুত ইম্পর্টেন্ট হরমোন, আর এই দুইটা হরমোন কন্ট্রোল হয়ে থাকে TSH হরমোন দ্বারা, যেটা কি মস্তিষ্কর পিটুইটারি গ্রন্থির তৈরি হয়ে থাকে। এই থাইরয়েড হরমোন দেহর প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ ছোটর ছোট আরম্ভ করি সবু অঙ্গ প্রত্যঙ্গ নির্ভর করতে থাইরয়েড উপরে তাঙ্কর প্রপর ফাংশনিং পাই। তেনু থাইরয়েডর কোনসি প্রকার অসুবিধা হয়ে হয়ে তো হাইপোথাইরয়েড কিংবা হাইপারথাইরয়েড চান্সেস অছে যে বডির সবু অঙ্গ প্রত্যঙ্গ আফেক্টেড হওয়া পাই। বিশেষত থাইরয়েড রোগ তিনি প্রকার আমি ডিভাইড করে পারিবা, গোটে হল হাইপোথাইরয়েড মানে দরকার টু কম থাইরয়েড তৈরি হবা, হাইপারথাইরয়েড মানে দরকার টু অধিক হরমোন তৈরি হবা, কিংবা গয়টার যেটা কুহে যেটার থাইরয়েডর সাইজ বড়ব। তো হাইপোথাইরয়েড যেটা কি দরকার ঠু কম থাইরয়েড সিক্রেট হুয়ে তার সিমটমস কণ, আপনার যদি ওজন বড়ুচি, দেহ হাত ফুলুচি, দেহ হাত বথা হচ্ছে, চুটি ঝড়ুচি, কিংবা গলার গয়টার হল তেমন আপনার থাইরয়েড অসুবিধা থাইপরে। যে মহিলা সেমানকর অন্য অসুবিধা যেপর কি ঋতুস্রাবর অসুবিধা, পিলা ছুয়া ন রহবা, পিলা ছুয়া রহলে বি বারম্বার নষ্ট হওয়া, এসব হাইপোথাইরয়েডর লক্ষণ। ছুয়া মানকর স্মরণ শক্তি কমে যাওয়া, ঠিক সে তাঙ্কর গ্রোথ ন হওয়া, শারীরিক মানসিক গ্রোথ ন হওয়া, ঠিক টাইমে পিউবর্টি ন হওয়া, এটা ছুয়া মানকর হাইপোথাইরয়েডর লক্ষণ। এমিতিয়া কেসরে আমি গোটে FT3 FT4 এন্ড TSH টেস্ট করে থাও, এতে TSH অধিক ও FT3 FT4 কম আসে। ইয়ার ট্রিটমেন্টরে বহুত সিম্পল, গোটে থাইরয়েড মেডিসিন দিয়া যায় থাইরক্সিন, আর সেটা খাইলা পরে প্রতি 6 সপ্তাহ-8 সপ্তাহ আপনার টেস্ট করা পড়ে, যেবে যায় থাইরয়েড নর্মাল ন হয়েছে, নর্মাল হিসারা পরে 3-6 মাস থরে থরে থাইরয়েড টেস্ট করা পড়ে। হাইপার থাইরয়েড কণ, এটা হচ্ছে দরকার ঠু অধিক হাইপার থাইরয়েড হরমোন ঝরবা। এর সিমটমস কণ, আপনার ভোক অধিক হওয়া, ভোক অধিক হওয়া সত্ত্বে আপনার ওজন কমিবা, দেহ হাত থরবা, ছাতি ধড়ধড় হওয়া, কিছু কেসেসে আখি বাহার আসি যা, এসব হচ্ছে হাইপার থাইরয়েডর লক্ষণ। এপরি কেসরে বি আপনার থাইরয়েডর টেস্ট করা যায় FT3 FT4 TSH, যেতে TSH লো থাকে, FT3 FT4 অধিক থাকে। এটা টিকি কমপ্লেক্স ট্রিটমেন্ট ইয়ার হাইপোথাইরয়েড অপেক্ষা, এথিপাই কারণ জানিয়া পাই বেলে বেলে ইমিউন এক্সামিনেশন করিয়াকু পড়ে, বেলে বেলে থাইরয়েড স্ক্যান বি করিয়াকু পড়ি পারে। ট্রিটমেন্টরে ইয়া পাই গোটে মেডিসিন দিয়া যায়, এটা বি আপনাকু কন্টিনিউয়াসলি কিছু দিন খাইয়াকু পড়ি পারে, আর সেটা 4-6 উইকলি আপনার পুনি টেস্ট করা যায় থাইরয়েড নর্মাল হয়েছে কি হয় নাই বলে। বেড়ে বেড়ে এই আন্টিথাইরয়েড মেডিসিন বহুত সাইড এফেক্ট থাকে, সেপরি কন্ডিশনরে আপনার অন্য থেরাপি যেমন সর্জরি কিংবা অবলেশন দরকার পড়ি পারে। তৃতীয় কারণ হচ্ছে গয়টার, গয়টার কারণ মাল্টিপল হয়ে পারে, আজকাল ইমিউন সিস্টমর ডিরেঞ্জমেন্ট সেটা হচ্ছে মেন কারণ, তাছাড়া আয়োডিন ডেফিসিয়েন্সিরে বি আপনার গয়টার হয়ে পারে, জেনেটিক কিছু প্রবলেম থিলে বি গয়টার হয়ে পারে। মেন কারণ গয়টার হল কি এতে 1-2% চান্সেস থাকে কি এটা কর্কট রোগ হয়ে পারে, সেইপা কোণী বি গয়টার হলে আমি প্রথমে থাইরয়েডর টেস্ট পঠাই থাও, তাপরে গোটে আল্ট্রাসাউন্ড করে থাও, আল্ট্রাসাউন্ডর কিছু দেখি করে আমি কথা FNSE which is fine needle aspiration cytology, যেটা কি ছুঞ্চি পরীক্ষা সেটা হব কি হব না আমি ডিসাইড করে থাও। যদি থাইরয়েডর ক্যান্সার বাহারা তাহলে তার মেন ট্রিটমেন্ট হচ্ছে সর্জরি।
1: মেরি মাদার ইয়া মেরি ফাদার কো নি পেইন হে, শুড আই বি ওয়ারিড? নি পেইন অ্যাজ উই গ্রো ওল্ডার ইজ আ ভেরি কমন ফেনোমেনন। নি পেইন ইজ আ কনসিকোয়েন্স অফ এজ রিলেটেড ডে টু ডে ওয়্যার এন্ড টিয়ার ইন ইয়োর নি জয়েন্ট। इससे घबराने की जरूरत नहीं है, इसे एम्ब्रेस करना जरूरी है। आज नी पेन का सोल्यूशन सिर्फ सर्जरी नहीं होता, देर आर लॉट ऑफ मॉडेलिटीज ऑफ ट्रीटमेंट विच स्टार्ट फ्रॉम मेडिकेशंस, इंजेक्शंस, फिजियोथेरेपी, RFA, एंड देन व्हेन योर डॉक्टर डिसाइड्स, सर्जिकल प्रोसीजर विल बिकम एन ऑप्शन फॉर यू। प्लीज कॉन्टैक्ट योर ऑर्थोपेडिक सर्जन फॉर मोर इन्फॉर्मेशन ऑन योर नी पेन।
2: शक्कर मापना या ग्लूकोज मॉनिटरिंग ये डायबिटीज में अनिवार्य भाग है। चाहे आपको टाइप 1 डायबिटीज हो, टाइप 2 डायबिटीज हो, डायबिटीज इन प्रेगनेंसी हो या सेकेंडरी डायबिटीज हो। और जब हम शुगर का मॉनिटरिंग या ग्लूकोज मॉनिटरिंग करते हैं तो उसके दो कंपोनेंट होते हैं। एक तो 3 महीने की एवरेज शुगर, 3 महीने की एवरेज शुगर को हम ग्लाइकोसिलेट हीमोग्लोबिन बोलते हैं, जहां पे RBC का जो रेड ब्लड पेशी होती है उसका जो लाइफ स्पैन होता है 120 दिन।